0: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরী অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক আইসিইউ আর ইমার্জেন্সি ওটি, চৌব্বিশ ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটি। ফোন নম্বরটি 9957568450।
1: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰৰ শিল্পী ৰাজশ্ৰী বৰদলৈ, গীতিকাৰ কেশৱ মহন্ত, প্ৰযোজনা জয়ন্ত দাসৰ।

শ্রোতাই অসমীয়া গীতের অনুষ্ঠান শুনিছে এফ এম বেণ্ডর 102.7 মেগাহার্জত আকাশবাণী নগাঁও কেন্দ্রের। অনুষ্ঠানত এইবার শুনক মধুস্মিতা ভট্টাচার্যর কণ্ঠরেটি গীত, গীতিকার সৈয়দ আব্দুল মালিক।

শ্রোতাসকলে, আমার কেন্দ্র সাতসরী অনুষ্ঠানের বাবে আকাশবাণী নগাঁও ফেসবুক পেজর জড়িয়েও গীতর বাবে অনুরোধ করব পাৰে। ইয়ার বাবে শ্রোতাসকলে পছন্দর গীত বিচারি মেসেজ করক।

সুপ্রভাত অনুষ্ঠানটি শুনবলে পাব পুয়া 7:15 7:30 মূর্ছনা পুয়া 8 বজার ক্রমে সামাচার প্রভাত, মর্নিং নিউজ, গীতিমালিকা, পুয়ার আঞ্চলিক বাতৰি আৰু জিলাৰ ৰেহৰূপ আমাৰ কেন্দ্ৰই ৰিলে কৰি শুনাব।